আকাশবাণী ব্রহ্মপুর, আজি সোমবার ১৯৪৮ শতাব্দ আষাঢ় প্রথম দিন, ২০২৬ মশিয়া জুন মাস ২২ তারিখ, সময় বর্তমান স্টুডিও ঘরে সকাল ৫:৬৯। শ্রোতা বন্ধুঙ্কু সাদর অভিবাদন জনাই আরম্ভ করুছু আজির অধিবেশন। কার্যক্রম শুনুছন্তি এফএম ব্যান্ডর ১০০.৬ মেগাহার্জ যোগে এবং প্রসার ভারতীর মোবাইল অ্যাপ নিউজ অন এআইআর মাধ্যমে।

আরতি ডাকুছি হে মহাবাহু শ্রীচরণে সদা মো চিত্ত রহু ত্রিসন্ধ্যারে তুম দর্শন পরে মুকতি লভু হে জীব মোহরে নীলকন্দরর হে নীলমণি। স্নেহলতা মহান্তি এই সুন্দর ভক্তি রচনা কণ্ঠ দিয়ে লোপিতা মিশ্র। পরবর্তী কণ্ঠশিল্পী অলেখ চন্দ্র সামল শিল্পী কণ্ঠে বাবাজি চরণ স্বাইঙ্ রচনা নমো হি আদিত্য নমো দেব দিবাকর পূজা অরচনা বন্দনা ঘেন আহি প্রভু ভাস্কর নমো হি আদিত্য নমো দেব দিবাকর।

তোমরি সগতি আহি গৃহপতি কলি পারিবে নি কেহি, তোমরি দানরে বিনাশ হইব সুশোভিত এই মহি। আজি প্রভাতর মঙ্গল লগ্নে কোটি কোটি নমস্কার, ঘিন কোটি নমস্কার। নমো হে আদিত্য, নমো দেব দেবাকর। বাবাজী চরণ স্বাইঙ্ এই ভক্তি রচনা কণ্ঠে সজাই অলিকচন্দ্র সামল, পরবর্তী কণ্ঠশিল্পী গগনবিহারী স্বাইঙ্, শিল্পী কণ্ঠে সরোজিনী পাণিগ্রাহী রচনা।

0: ଶୁଣୁଥିଲେ ଅତି ବଡ଼ି ଜଗନ୍ନାଥ ଦାସ ବିରଚିତ ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତର 73ତମ ଭାଗ। କଥାନ କରିଥିଲେ ଅରବିନ୍ଦ ମୁଦୁଲି, ସିଦ୍ଧାର୍ଥ ମିଶ୍ର, ମଧୁରିତା ମହାନ୍ତି ଏବଂ ସାଗରିକା ମହାନ୍ତି। ବେତାର ସମ୍ପାଦନା ଡକ୍ଟର ବୈଷ୍ଣବ ଚରଣ ସାମଲ, ସଙ୍ଗୀତ ପରିଚାଳନା ଓମ୍ ପ୍ରକାଶ ମହାନ୍ତି, ବର୍ଣ୍ଣନା ସଞ୍ଜୟ କୁମାର ଶତପଥୀ, ପ୍ରଯୋଜନା ସୁହାସ ମହାନ୍ତି। ଆକାଶବାଣୀ କଟକ। ଶୁଣନ୍ତୁ କୃଷି ସୂଚନା।
1: প্রিয় চাষী ভাই ভৌণী মানে হরডর উন্নত চল কিসম গুড়িক হেলা পিআরজি 167, পিআরজি 235, বিএল অরহর 1, টি অরহর ইত্যাদি। হরডর উন্নত ও ডেরি অমল হেউথিবা কিসম গুড়িক হেউছি আশা, মারুতি, টিবিআরজি 69, পন্থ 7, জিটি 104 ইত্যাদি। ধাড়ি বুণিবা পাই একর প্রতি চল অমল হেউথিবা কিসমরু 8 কিলোগ্রাম এবং বিলম্বরে হেউথিবা কিসম পাই 6 কিলোগ্রাম বিহন আবশ্যক হইথায়। বিহনকু বুণিবা আগরু 1 কিলোগ্রাম হরড় বিহনরে 2 গ্রাম কার্বেন্ডাজিম কিংবা 3 গ্রাম কার্বোস্কিন ও তিরামর মিলিত ঔষধ মিশাই বিহন বিশোধন করন্তু। বিহন বুণিবার 1 ঘন্টা পূর্বরু হরড়কু রাইজোবিয়ম বীজাণু কলচর 20 গ্রাম নেই 1 কিলোগ্রাম বিহনরে গোলাই উপচার করন্তু।

0: শ্রোতা বন্ধু কার্যক্রম শুনিলে আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান সকাল 7:25 বর্তমান আসন্তু শুনিবা সঙ্গীতর বিভিন্ন রঙ্গরে রঙ্গাইত আমার কার্যক্রম বিচিত্রা। কার্যক্রম আরম্ভ করিবা এই ভক্তিগীতর অলেখ নবে শঙ্কর চন্দ্র আরম্ভ করিবা এই কার্যক্রম নমিতা আগ্রওয়াল কণ্ঠে।
1: পঞ্জীকৃত হয়েছিলা এই মামলায় সিবিআই পক্ষ মুম্বাই স্থিত এক কোম্পানি ও তা সহ জড়িত ব্যক্তিবিশেষ বিরোধে অভিযোগ দায়ের করা যাই ভ্রমাত্মক অনগ্রহণ তথ্য প্রদান করে এই ঠকি করা যাইতিবা জানাপড়িছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসন্তাকালি 2026

উৎসাহিত সমীক্ষা মেগা হচ্ছে এবং প্রসার ভারতের মোবাইল অ্যাপ নিউজ এআইআর মাধ্যমে সমাবর্তন সকাল 9টা প্রচার করছু বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্র।

শুনে লিখেছি ওড়িয়া এবং হিন্দি কথাচিত্র রচিত কার্যক্রম গীতাঞ্জলি রে শিশুহলা কার্যক্রম গীতাঞ্জলি শুনেছি আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.6 মেগাহার্জকে এবং প্রসার ভারতীর মোবাইল অ্যাপ নিউজ অন এআইআর মাধ্যমে সময়বর্তমান আমার পরবর্তী কার্যক্রম শুনিবা সুগম সঙ্গীত কার্যক্রম আরম্ভ করিবা সুমিতা গরাবড়ুঙ্ক কণ্ঠরে এই গীতরূপ।

আকাশবাণী প্রভাপুর আসন্তু শুনিবা এনসিইআরটি প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ।

শ্রোতা বন্ধু, কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র। শুনতে দেশভক্তি গীত বাদল কুমার আচার্য কণ্ঠরে।